Μαρκα λέει στο Μανιέ Τζάνε. Να χάει να μπράσα φες του Ιντερνετ. Exclusive Εστερμπέι Natürlich live on stage. Ούμερεν Squads. Ούμερεν Squads Εστερμπέι. Άτζ φίρ δίλ κο. Σούτζελ Σούρια και σατ. Σούρια μπέιτα γκάνα γκρουπ. Σούτζελ Ουμράου. Εστερμπέι. Express. Yes. Sarigama Records Crew, The Legends, The Boys from the Belmer. Yes. Natraj ke saath Shivam Rajaram, live on stage. Brasa Fest par aap sunenge. Diamonds 2000, ja, mag niet ontbreken. Amangila gewoon. The Band. Kiran Kedar ki awaaz mein aap sun rahe is waqt, background par bhi. Sensation met Vidish. Dan hebben we nog een aantal DJ's, een aantal dansgroepen. Ze zijn er allemaal bij, Sunevalo. DJ Shahid is erbij. Dilse Dance is erbij. Naj Nation is erbij. En natuurlijk ook Varun Kajal, Lundake Naj. Nachania, we hebben het allemaal daar. En we gaan naar een ander nummertje doen. Dus een Sunevalo Samai Kamba. Dus om Ganwan hame kaate ke parega. Thora thora. Thora thora kaate ke parega Ganwan. Dus een... Maar dat is niet erg toch? Hij is erbij. Aan bol chukli toke toch? Shivam Rajaram is erbij natuurlijk met Baithag... Hoe heet die groep van hem ook alweer? Natraj.

0: Mr. Muka. Muka, sì. Mukesh, med formatie Express, live on stage.
1: Madde hoosh hai.
0: Tijdens Brazza Fest natuurlijk.
1: Charo taraf bekhoor.
0: Dat wil je allemaal toch niet missen. Gewoon on one stage. One platform. One area. Nee, two areas, ja. Not one area. Two areas. Two days. दो दिन का प्रोग्राम लंबा चौड़ा बहुत ही जबरदस्त ऑल टॉपर्स फॉर नीदरलैंड्स ऑल टॉपर्स बेलका टाइडस ब्रज़ा फेस्ट एंड नेचुरली मग यू दिस नीड मिस सबसे बड़ा हिंदुस्तानी इवेंट इस साल के इंदौर अंदर में दोस्त ना बाहर यार बाहर लोग ये बेसिस रिस्को तू जानेगा कभी हवा कभी बरसात कभी गर्मी Wij zitten daar lekker met elkaar. In een biggie, barkawali hal mee. Parkeren? Probleemloos bij de toekomstige kegadjaga. Volop. Toe OV zei je, geen enkel probleem. Toe auto zei je, gewoon toekadjaga mee liga. Bij de, volop. Soon Ghana, Muka Singh. Wat een singer, jaar. En in Nederland hebben we een aantal topzangers. Nou, deze hoort er echt bij, hoor. En een geweldige formatie ook. Live formatie. Mooi gitaarspel, jongens. Willen we toch meemaken live?

0: प्यार की
1: मुकेश लाइव ऑन स्टेज
0: एक गए सामने रूप की रोशनी
1: ब्रासा फेस्ट पे यार चेक इट आउट गेट रेडी geef het door aan papa en mama. Geef het door aan je kinderen. Geef het door aan je mosi, mosa, poa, poepa, nani, aji. Stuur het linkje door van brassafest.nl. Check it out. Of op de website, de festivalwebsite, de officiële festivalwebsite. Alleen daar moet je je kaarten kopen trouwens. Hè? Laat je niet in de maling nemen. Koop het alleen via brassafest.nl. Kom gewoon naar je hier toe. En dan word je doorgestuurd naar de website van UTX. En UTX dan doet de afhandeling van de ticketing. Helemaal secured, helemaal veilig, helemaal tip-top geregeld. En UTX die voldoet aan alle Europese regelgeving, dus... Oké, Cochintana, Haiga. Je bent volledig... safe. क्या गीत है यार और क्या सिंगर है यार और क्या ग्रुप है यार मुखा सिंह मुकेश एक्सप्रेस के साथ नेचुरली लाइव ऑन स्टेज टाइटन्स ब्रासा फेस्ट. अच्छा समय कम है दोस्त ik ga toch weer eventjes overswitchen naar ja laten we hier naartoe gaan ja toch mag niet ontbreken. Ik zie je kan je ze iemand

0: फिल्म का नाम जो जीता वही सिकंदर, जो जीता वही सिकंदर, और गीत के गाने वाले उदित नारायण और साधना सरगम। स्टेशन उजाला रेडियो,
1: यू आर
2: Dit is het weerbericht op Ujala Radio. Vanavond is het in het zuiden droog met af en toe zon, terwijl het noorden bewolkt blijft en in het noordoosten nog een spat regen kan vallen. De wind gaat afnemen. En tot zover het weerbericht op Ujala Radio.

0: और क्या रह जाएगा, चित्रा सिंह की आवाज में आप सुने। Wilt u een reactie achterlaten? Dan kan dat per mail. Stuur naar stuur je mailtje naar info@ujala.nl. Ujala Radio hai ye program Geet aur Ghazal ki Duniya.
1: Sarakti ja. Thank you.